ও অলঙ্কার লাগি হুঁতি ধনু মাসরে ধনুমুয়া ভোগ এবং মকর সংক্রান্তি দিন মকর চাউল ভোগ হুয়ে পৌষ অমাবাস্যা কু বকুল অমাবাস্যা বলি কহন্তি শ্রীজগন্নাথঙ্কর বকুল লাগি অনুসারে ওড়িয়া ঘর মানঙ্করে মন্ডা পিঠা ও গইঁঠা পিঠা ভোগ এবার বিধি অছি ও আম্ব গছ মূলে মধ্যে ভোগ হুয়ে গইঁঠা নাড়ি বৌল ফেণি বৌল চুনা বৌল প্রভৃতি ভোগ বকুল অমাবাস্যার লাগি হুয়ে পৌষ পূর্ণিমার পুষ্যাভিষেক হুয়ে এই দিন মাজণা সুনা লাগি বেশ হুয়ন্তি রঘুনাথ ভিতর সিংহাসনকু বিজে হই শ্রীঙ্গর আজ্ঞামাল পাইলা পরে লক্ষ্মীঙ্ক মন্দিরকু বাহার অভিষেক পাই বিজে হুয়ন্তি।

0: মতামত করি কে একা কাম করবাটা সব ভাবছেন সে হিসাবে মোদিজি বি চাহুছন কি আমি সব লোক সঙ্গে মিশিকে কাম করব।
1: একক ব্যবহৃত প্লাস্টিক মুক্ত নুয়াপড়া অভিযান অন্তর্গত গাঁ পরিমল গাঁ মুন্ডরু কার্যক্রম অধীনে নুয়াপড়া ব্লকর মাগুরপাণি গ্রামে একক ব্যবহৃত প্লাস্টিক মুক্ত গ্রাম অভিযান অনুষ্ঠিত হয়ে যাই। স্বচ্ছ সুস্থ এবং পরিবেশ অনুকূল গ্রাম গঠন লক্ষ্যে আয়োজিত এই কার্যক্রম।